শ্রোতাসকলে, উষা মঙ্গেশকর আর সহশিল্পীর কণ্ঠত জয় সন্তোষীমা ছবির ভজনটি শুনিলে। হিন্দী ছবির লওয়া ভজনের অনুষ্ঠানটির আজিলৈ ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: জন্ম শতবর্ষ উপলক্ষে আমার দৈনিক আয়োজন অগ্নিযোগর গান।
1: ও মোর প্রিয় জনগণ, মই গাও তোমারে গান।
2: প্রতি পুয়া 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত,
0: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযোগৰ গান।

0: सपने की पूर्ति के लिए हमें अपना हर पल समर्पित करना है। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश कांग्रेस के कुचक्र से आजाद हुआ है।
1: जी समय विश्व प्रधान देश अर्थनीति संग्राम कर भारत 2025-26 वर्ष 7.7 शतांश वृद्धि हार लाभ उल्लेख कर त्रैमासिक भारत वृद्धि 7.8 शतांश প্রধানমন্ত্রী আলোকপাত করে যে এনডিএ সরকারে মহিলা সংরক্ষণ তিনি তালাকর বিরুদ্ধে আইন কা আইন ভারতীয় ন্যায় সংহিতা আর সৈনিকর র্যাঙ্ক ওয়ান পেনশনকে ধরে রাষ্ট্রীয় স্বার্থর যিকোনো সিদ্ধান্ত লবলৈ কেতিয়াও কুণ্ঠাবোধ করা নাই। রাষ্ট্রীয় স্বার্থত সাহসী সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়া অব্যাহত থাকিব আর অধিক দ্রুতগতিত আগবাড়ি যাব বলে তেও আশ্বাস দিয়ে। শ্রীমোদীয়ে কয় যে আজির আকাঙ্ক্ষিত ভারত কাইলৈর উন্নত ভারতের নিশ্চয়তা। তেও কয় যে দেশের ডাঙর আকাঙ্ক্ষা আর সপন আছে আর সেয়ে ইয়ার সংকল্প আর লক্ষ্যও সমানে বৃহৎ। মধ্যবিত্ত শ্রেণী এই আকাঙ্ক্ষার চালিকা শক্তি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী কয় যে সরকারে জীবন যাপনের সুচলতা মানসম্পন্ন জীবন যাপন আর নতুন নতুন সুযোগের সৃষ্টি করে আশা পূরণত মনোনিবেশ করেছে। শক্তিখণ্ডর সন্দর্ভত শ্রীমোদীয়ে অতি সোনকালে 500 গিগাওয়াট নবীকরণযুক্ত শক্তির লক্ষ্যত উপনীত হওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে। তেও কয় যে সৌর শক্তি দ্রুতগতিত আগবাড়িছে যদিও পারমাণবিক শক্তির ক্ষেত্রটো প্রচেষ্টা ত্বরান্বিত করব লাগিব। তেও লগতে কয় যে ভারতে সেউজ হাইড্রোজেন আর সেউজ এমোনিয়ার ক্ষেত্রত যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। ইয়ার পূর্বে কালি রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চায় ভারতের একরাহে সর্বাধিক সময়ের শাসনের দায়িত্বত থাকা দেশের প্রথমগী নির্বাচিত প্রধানমন্ত্রী রূপে পরিগণিত হওয়ার কৃতিত্ব অর্জন করার প্রধানমন্ত্রী মোদীক অভিনন্দন জানায় এটা প্রস্তাব গ্রহণ করে। জনসাধারণের কল্যাণের ক্ষেত্রে সরকারে দি অহা গুরুত্বর বিষয়ে আলোকপাত করে দুখিয়া জনসাধারণক প্রশাসনের কেন্দ্রত রখা হয়েছে বলে প্রস্তাবট উল্লেখ করা হয়। প্রস্তাবট জনসাধারণের সবলীকরণের সবিশেষ বিবরণও অন্তর্ভুক্ত করা হয়েছে। এনডিএ সরকারের 12 বছর সম্পূর্ণ হওয়া আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সর্বাধিক সময়ের অবিরতভাবে কার্যনির্বাহ করা প্রধানমন্ত্রী হিসাবে পরিগণিত হওয়া উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুয়ে এই প্রস্তাব আগবাই কয় যে ভারতের সর্বাধিক সময়ের অবিরতভাবে কার্যনির্বাহ করা প্রধানমন্ত্রী মোদীলৈ এয়া এক ঐতিহাসিক সম্মান। সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এনডিএর মুখ্যমন্ত্রী আর নেতাসকলক আন্তরিক শুভেচ্ছার ধন্যবাদ জানায়। কয় যে রাষ্ট্রীয় স্বার্থ আর আঞ্চলিক আকাঙ্ক্ষাক আগুয়াই নিয়ার এনডিএর যাত্রাক পারস্পরিক বিনিময়ের সংকল্পর দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। এনডিএ রাষ্ট্র আর বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গীর সেবাত নতুন শক্তিরে কাম করে যাব বলে কয়। এই বৈঠকত বিজেপির সভাপতি নীতিন নবীন, টিডিপির মুরব্বী চন্দ্রবাবু নাইডু, জেডিইউর নেতা সঞ্জয় ঝা, শিবসেনার মুরব্বী একনাথ সিন্ডে, এলজেপির নেতা চিরাগ পাসওয়ানকে ধরে আন আন মন্ত্রী আর নেতাসকল উপস্থিত থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জার্মানের চ্যান্সেলর ফেডরিক মার্স, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুক আন্তরিক শুভেচ্ছা আর বার্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে। সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তা শ্রীমোদীয়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিক ধন্যবাদ জ্ঞাপন করে কয় যে ভারত ইটালি বিশেষ কৌশলগত অংশীদারিত্বর শক্তিশালী গতিবেগক দুইখন রাষ্ট্রের পারস্পরিক লাভের গড়ি তুলবলে আগ্রহী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমক ধন্যবাদ জ্ঞাপন করে কয় যে ভারত আর মালয়েশিয়ার মাজের শক্তিশালী তথা চিরস্থায়ী বন্ধুত্বক গভীরভাবে মূল্য দিয়ে দুইখন দেশের জনসাধারণের সুবিধার্থে অংশীদারিত্ব অধিক শক্তিশালী করার মালয়েশিয়ার সুতরাং ঘনিষ্ঠভাবে কাম করবলে আগ্রহী। রেলওয়ে তথ্য আর সম্প্রচার, ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে এদিনিয়া ভ্রমণসূচীরে আজি জয়পুরত উপস্থিত হব। কেন্দ্রীয় মন্ত্রীগুলিকে আকাশবাণী জয়পুর কেন্দ্রত উপস্থিত হয়ে ভার্চুয়াল মাধ্যমে জয়সলমের জেলার রামগড়ত একটা 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন FM ট্রান্সমিটার মুক্তি করব। প্রসার ভারতীর অধ্যক্ষ প্রাসুন যোশীও অনুষ্ঠানত উপস্থিত থাকিব। ইয়ার পিছতে মন্ত্রীগুলিকে জয়পুরের মালভিয়া রাষ্ট্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠানত আয়োজিত একটা অনুষ্ঠানত অংশগ্রহণ করব। সাংস্কৃতিক মন্ত্রালয়ে 2024 আর 2025 বর্ষর সংগীত নাটক অকাডেমি ফেলোশিপ, অকাডেমি রত্ন, সংগীত নাটক অকাডেমি বঁটা আর উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। সাধারণ পরিষদে সংগীত নৃত্য, থিয়েটার, লোকগীত, লোকনৃত্য, পরম্পরাগত গীত নৃত্য, জনজাতীয় সংগীত নৃত্য, নাটক আর পুতলা নাটকের বিভিন্ন ক্ষেত্রের 108 জন শিল্পীক নির্বাচিত করেছে। দেশের বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের শিল্পী তথা বঁটাপ্রাপকসল নির্বাচিত করা হয়েছে। অকাডেমির সাধারণ পরিষদে 2024-25 বর্ষের সংগীত নাটক অকাডেমি আর উস্তাদ বিসমিল্লা খান

0: যুব পুরস্কাৰৰ বাবে 106 জন যুব শিল্পী বাছনি কৰিছে। মন্ত্ৰালয়ে জনোৱা মতে উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারত এখন তাম্রপত্র, এখন অঙ্গবস্ত্রৰ লগতে 25,000 টকা প্রদান কৰা হ'ব। অকাডেমীৰ ফেলোশ্বিপৰ বাবে নির্বাচিত শিল্পীসকলে তাম্রপত্র আৰু অঙ্গবস্ত্রৰ লগতে 3,00,000 টকাকৈ লাভ কৰিব। সমান্তৰালকৈ অকাডেমী বঁটাপ্রাপ্ত শিল্পীসকলক তাম্রপত্র আৰু অঙ্গবস্ত্রৰ লগতে 1,00,000 টকাকৈ প্রদান কৰা হ'ব। বৈদেশিক মন্ত্রী ডঃ এছ জয়শঙ্করে কালি সোফিয়াত বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভক সাক্ষাৎ করে। বৈদেশিক পরিক্রমা মন্ত্রীগৰাকীয়ে ভারত বুলগেরিয়া কৌশলগত অংশীদারিত্ব অধিক শক্তিশালী করে তুলিব পৰা নতুন সুযোগসমূহৰ ওপর আলোকপাত করে। ক্রমাৎ অস্থির হৈ পৰা বিশ্বক বিপদমুক্ত করে তোলা আর বৈচিত্রতা সৃষ্টির বাবে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপরও মন্ত্রীগৰাকীয়ে আলোকপাত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রত নীতি আয়োগের 1দশ পরিচালনার বৈঠকত সভাপতিত্ব করব। দেশের 140 কোটি নাগরিকর আশা আকাঙ্ক্ষা নিশ্চিতভাবে পূরণ হব বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এনডিএর বৈঠকত প্রকাশ করে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক একরাহে সর্বাধিক সময়ের শাসনের দায়িত্বত থাকা প্রথমগী নির্বাচিত প্রধানমন্ত্রীরূপে পরিগণিত হওয়ার অভিনন্দন জানায় একটা প্রস্তাব গ্রহণ করে। কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে আজি আকাশবাণীর জয়পুর কেন্দ্রত 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন FM ট্রান্সমিটার মুক্তি করব। আর সাংস্কৃতিক মন্ত্রালয়ে সংগীত নাটক অকাডেমি ফেলোশিপ, সংগীত নাটক অকাডেমি বঁটা আর উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। এটার বাতর ইমানে, পরবর্তী বাতর বুলেটিন পুয়া 7:55।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী। আজি পুৱা আগবঢ়াইছে ভাস্বতী দেৱী শৰ্মাই, প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করেছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার 1433 ভাস্করাব্দর, জেঠ মাহর আজি 27 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর আজি 11 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ একাদশী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:35:06 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:09:23।

0: কবি জ্যোতিপ্রসাদ, বিশ্বশিল্পী, শিল্পীময় তিনিও কালর, অতীতর বর্তমানর অনাগত ভবিষ্যৎ। আদিতেই যাত্রা করি অনাদিলে যাও, ধ্বংসর মাঝেদি ময় রূপান্তরে দি রূপ পায় নবতম সৃষ্টির খলিতা জনাও। জনতা হৃদয়ত মোর সোনোয়ালি দেশ, মই পিন্ধু বিশ্ববেশ, নতুন দৃষ্টিরে চাও সৃষ্টি অনিমেষ। নানা ভাষা নানা আশা, নানা জাতি বর্ণ যিনি, মই শুনু ঋণী ঋণী বিশ্ব জনতার এক অপূর্ব সঙ্গীত। সেই সঙ্গীতর প্রতিধ্বনি তোলো মোর গানে সুরে, সাম্যর সমৃদ্ধির সৌন্দর্যর মহামহত্বর পাতিবলে শান্তির নবলোক এই পৃথিবীত। মোর কল্পনা মেধা বুদ্ধি মনিষারে, মুখে করি সংস্কৃতির অপূর্ব আধার, মুখে খলিতা করি জ্বলাও বিশ্ব চাকি, বিশ্ব জনতা পূজার। সেই পূজার প্রধান অর্ঘ্য করি মই মুখে দিও উপহার, মুখে করি সুরস উপচার বিশ্বজুড়ি জনতার। জয় জয়কার বিশ্বজুড়ি জনতার, জয় জয়কার হোক জয় জয়কার।
1: অভিলেখাগারৰ পৰা অনুষ্ঠানটির আজিলৈ ইমানতেই অন্ত পৰিল। অনুষ্ঠানটির প্রযোজনা আছিল ইন্দ্রজিৎ দাসৰ।

সুখময় মধুময় বিলীন হলু নেময় ও পাময় নীলিময় বিলীন হলু নেময়।

জুবিন গার্গ আর সহশিল্পীর কণ্ঠর গীতটি শুনিলে। লাইভ ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটির আজিল ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু, আরম্ভ করা হয়েছে মাটির গান। অনুষ্ঠানত প্রথমে শুনাবলে লওয়া হয়েছে রাজু কুমার মুসাহারীর কণ্ঠর এটি বড়গীত।

0: জটিলতার বাদ কাটিব খোঁজা, অহোপুরুষার্থক প্রচেষ্টা আর প্রেক্ষাপটর সামগ্রিক চেতনাক প্রাপ্তিলৈ লৈ যোৱাৰ দুর্বাৰ হেঁপা।
1: যেন প্রতিটি চরিত্রক অর্থবহ করে সমস্ত কাহিনী পরিক্রমার বাট সরল হয়ে পড়ে এজনে আনজনের হাতে হাত ধরে, জিহাদ কেতিয়াবা আশীর্বাদ, কেতিয়াবা

অপূর্ণতাক সম্পূর্ণ করা ব্যক্তিগৰাকী হল বন্ধু। বন্ধু মানে স্বকীয়তার অনুভব, বন্ধু মানে নিরাপত্তা অথবা ভরসার আবেষ্টনী, বন্ধু মানে উৎসাহর ঐক্য সুর। বন্ধুর হাতে হাত ধরে আগবঢ়া পথচোয়ার প্রতিটি গন্তব্য স্থানে যেন সজোয়া হয়েছে এটি মধুর সুরে, আর এই সুরকে সরুগত করে যেন জীবনের প্রতিটি স্টপেজক সপোন সজোয়া গীতে উজ্জীবিত করব পারি।

0: কম সময়তে বেছি লাভ মাত্র এটা ক্লিকত। বঢ়িয়া
1: বসিলে
2: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব। আৰ বি আই এ কয়
3: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।

0: এই দিবসটি উদযাপনের উদ্দেশ্যই এইটো যে শিশুসকলক কিদরে খেল ধেমালির মাজলৈ পুনরায় ঘুরাই আনিব পৰা যায়। এই গোলকীকরণের বা বিশ্বায়নের সময় বহুত বেশি পরিমাণে স্ক্রিনত সময় পার করে শিশুসকলে, সেইটো কিদরে হ্রাস কৰিব পৰা যায় আৰু কিদরে খেল ধেমালির মাজেৰে শিশুসকলক শারীরিক মানসিক সামাজিক উত্তরণ ঘটাব পাৰি, সেইটোৱেই হল এই দিবসের প্রধান উদ্দেশ্য আসলতে। আর সেইখিনি কৰিবলৈ যাওঁতে আমি বহু কথাই অভিভাবক হিসাবে বা শিক্ষক শিক্ষয়িত্রীসকলেও শ্রেণীকোঠাত অভিভাবকসকলে ঘৰত বিভিন্ন সময়ত তেনেকুৱা কিছু পদক্ষেপ আসলতে হাতত লব লাগিব যত আমি শিশুসকলক পুনরায় এই খেল ধেমালির মাজলৈ, যেটো বর্তমান সময়ত তেওঁলোক বহুখিনি আঁতৰি যোৱা পরিলক্ষিত হৈছে, তো সেইখিনি মাজলৈ যাতে আকৌ পুনৰ ঘূৰাই আনিব পাৰো, শৈশৱক উদযাপন কৰিবলৈ যাতে শিকাব পাৰো। আমি যেতিয়া সৰু হৈ আছিলোঁ আমাৰ শৈশৱত আমি বিভিন্ন ধৰণৰ খেল ধেমালিৰ মাজেৰে সময় পাৰ কৰিছিলোঁ। আমি ওচৰ চুবুৰীয়া ল'ৰা ছোৱালীৰ লগত খেলিছিলোঁ, গাঁৱৰ ইটো মূৰৰ পৰা আনটো মূৰলৈও আমাৰ খেলা ধূলাবোৰ চলিছিলে। গৰমৰ বন্ধত বা যিকোনো দেওবৰীয়া বন্ধত আমি বহুদূৰ ওলাইও গুচি যাওঁ খেলিবলৈ। তো সেই পরিবেশবর ক্রমান্বয়ে হ্রাস পাইছে আর হ্রাস পার ফলত শিশুসকলের মানসিকতাত বড় বেশিক প্রভাব পড়ছে। আজিকালি চাবসুন মানে বহুত কম সময়েরপরাই কম বয়সেরপরাই আসলতে শিশুসকল ডিপ্রেশন বা এংজাইটি এই ধরনের মানসিক অবস্থার শিকার হবলগিয়া হয়েছে। হয়তো এই খেল ধেমালিবুরে হ্রাস করব, খেল ধেমালির মাজেরে এইবর হ্রাস করবরা যাব। আর এই সাইন্টিফিক্যালি প্রুভড বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য একটা, স্ট্রেস বহুখিনি কমায়, চাপ মুক্ত করে, মানুষের মগজুর চাপ মুক্ত করে খেল ধেমালিয়ে। সেটু অকল শিশু বলে নয়, ডাঙরেও যদি আমি কেতিয়াবা অকমান কিবা এটা খেলিছো তেতিয়াহলে আমারও মনটো অকমান ভাল লাগে, আমিও কিবা এটা আকৌ পুনরায় ভালকে করবলে মনোনিবেশ করব পাৰো। তো সেই তেনেকে শিশুসকলের ক্ষেত্রতো সেই একধরনেই এই কথাখিনি প্রযোজ্য হয়। সেই কারণে মই ভাবো আমি কোবাত অভিভাবক হিসাবে বা শিক্ষক শিক্ষয়িত্রী হিসাবে আমি এই বস্তুটো আকৌ কেনেকে আনিব পাৰো। শ্রেণীকোঠাত ব্যবহার করবলে বহুত কিবা কিবি আজিকালি আমার তেনেকুৱা প্রশিক্ষণ হয়, তেনেকুৱা প্রশিক্ষণ চলি আছে, ইয়ার বাবে সেইটো সম্পূর্ণ এক অন্য ধরনের আলোচনার বিষয় হয়ে পড়ব। গতিকে মূলতে কবলৈ গলে এই দিবসটির তাৎপর্য উদ্দেশ্য এইটাই যে খেল ধেমালির মাজেৰে আজির বিশ্বায়নের গোলকীকরণের সময়ছোৱাত যত শিশুৱে মোবাইলৰ বা লেপটপৰ স্ক্ৰীণখনৰ বাহিৰে বহু ঠাইত বেলেগ খেল ধেমালি কৰিবলৈ অৱকাশেই নাপায়, সেই সময়ত আমি কেনেকে তেওঁলোকক পুনৰাই আকৌ খেল ধেমালিৰ মাজেৰে উভতাই আনিম আৰু কেনেকে সুস্থ আৰু সুৰক্ষিত এটা পৰিৱেশ আগবঢ়াম, সেইখিনিত আমাৰ অভিভাৱক হিচাপে আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ বহুখিনি দায়িত্ব আছে।
1: হয়, বৰ্তমান সময়ত যিহেতু শিশুসকলে পঢ়াৰ চাপ বা অন্যান্য তেওঁলোকৰ শিক্ষণৰ বাবে খেলা ধূলাত মনোনিৱেশ কৰিবলৈ সময় নাপায়, ইতিমধ্যে আপুনি জনালেই, তেনে ক্ষেত্ৰত আপুনি অভিভাৱক হিচাপে বা এজন শিক্ষক হিচাপে নতুন অভিভাৱকসকলক কি ক'ব বিচাৰিব?
0: চাওক, অভিভাৱক হিচাপে আমি কৰিবলগীয়া শিশুৰ ক্ষেত্ৰত বহুত আছে যে আমিও নিজেও সময়ত তেনেকুৱা দেখিছোঁ যে আমাৰ নিজৰ কাম থকাৰ কাৰণে আমি শিশুটিক মোবাইলটো বা লেপটপটো বা বেলেগ যিকোনো ইলেকট্ৰনিক গেজেটছ ভিডিঅ' গেমেই হওক আমি দি শিশুটিক একাষৰীয়াকৈ বহুৱাই আমি নিজৰ কামত মনোনিৱেশ কৰিছোঁ। হয়, আজিৰ সময়খিনি বৰ ব্যস্ততাৰ সময়, কিন্তু তাৰ মাজতে যিমান পাৰি সিমান অভিভাৱকসকলে নিজৰ শিশুটিৰ লগত সময় পাৰ কৰিবলৈ চেষ্টা কৰাটো খুবেই প্ৰয়োজন, খুবেই প্ৰয়োজন। সময়ৰ আহ্বানী আচলতে প্ৰত্যাহ্বানো, শিশুক যদি আমি এতিয়া সময় নিদিওঁ তেতিয়াহ'লে ভৱিষ্যতে আমি আচলতে বৰ ভয়ংকৰ সময় এটালৈ মানে শিশুসকলক ঠেলি দিয়া হ'ব। গতিকে মোৰ মানে এই মাধ্যমৰ জৰিয়তে মই অভিভাৱকসকলক অনুৰোধ জনাম যে শিশুসকলৰ সৈতে সময় অতিবাহিত কৰক, খেলক, শারীরিক যুর খেল ধেমালি আছে সেইবোৰ খেলিবলৈ আৰম্ভ কৰক, পার্কলে লৈ যাওক, তেওঁলোকৰ সৈতে সময় অতিবাহিত কৰক। পার্কতো বিভিন্ন খেল ধেমালিৰ সজুলি থাকে, সেইবিলাকত তেওঁলোকক খেলিবলৈ দিয়ক, নিজেও খেলক তেওঁলোকৰ লগত। সেইটো কৰিলে শিশুসকলে মনতে এটা এটা স্যাটিসফ্যাকশন পায় যে হয় মোৰ পিতৃ মাতৃ মোৰ লগত আছে। সেই কথাটোৱে শিশুৰ মানসিক বিকাশত বহুতখিনি সহায় কৰে আৰু পিছলৈ যেতিয়া জীবনের বহুত ঘাত প্রতিঘাত সহ্য করে

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলই শিখ, তারপর খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসায় রাখে।
4: ব্যক্তিগত ডেটা হব রাজহুয়া।
5: দেখিলা
6: দেউতা? ৰবা, মই পে কৰো, সিগনেল নাই।
4: এতিয়া কি কৰিবা?
6: ফ্রি ৱাইফাই আছে নহয়
5: বুৰবক, বুঝিল?
4: পেমেন্টৰ বাবে নো ওপেন ৱাইফাই,
6: অৰ্থাৎ ফ্ৰডক কৰক। বাই বাই।
4: আৰবিআই কয়
3: সঠিক আৰম্ভণি কৰক, আৰ্থিকভাৱে স্মাৰ্ট হৈ পৰক।
7: শিল্পীৰ কণ্ঠত শুনক এইবাৰ আন এটি গীত, গীতৰ কথা আৰু সুৰ দিগন্ত ভাৰতীৰ।

0: কিউআর কোড স্ক্যান কৰক, 5000 টকা ক্যাশব্যাক পাওক। বাহ, আৰু কি লাগে?
1: পছিলে ইউপিআই পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে।
2: আৰবিআইয়ে কয়,
3: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।

0: ভীষণ, মাত্র এটা ক্লিকতে। আরে ওয়া,
1: ফসিলে
2: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব। আর বি আই এ কয়,
3: জানি রক, সতর্ক হৈ রক।